আছেন, তবে তো ভাই বাসার মোবাইল অ্যাপ দ্বারা ভাষণ কর্মের একটি রেবেট মারিতে তোমার বড়বেলা আওয়াজ না যেখানে রসিদ ভরবে শতাংশে তথা ফরিয়াদ না যাবে শতাংশে শূন্য 7 9 32 58 4 0 শুধু তবে জানো কি

রাশন তবে তো ভাল রাশন মোবাইল অ্যাপ দ্বারা রাশন কার্ডের একটি লিমিট নয় যে তুমি ভোরবেলা অনাজ না যে তুমি রসিদ ভরবে সেটা আছে তথা ফরিয়াদ না দাবি সেটা আছে আর যদি অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্ন আয়োগ গান্ধীনগরে সিবি অর্জিকে আপিল করে ন্যায় মর্গে সকোচ ফোন নম্বর 07 9 232 58 400 শুধু তুমি জানো চো কি পিএম

0: ট্রেন দাবা বলোরা এসআর বলোরা হওয়াই অড্ডে আর লোকাল ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স কো জোড়েগা। ইস কানেক্টিভিটি সে দৈনিক যাত্রীও আর পর্যটকো কো সময় আর সুবিধা কে লিহাজ কিতনা ফায়দা হোগা?
1: দেখিয়ে জসা মানে পহলে ভি বতা কি যে সময় হ্যাঁ ধনেরা সে সিধে ধনেরা এসআর আছে সিধে সাবরমতি আনে কাজ সময় কেবল কেবল 49 মিনিট। আগে আপনি ওখান থেকে এয়ারপোর্ট উঠবেন না ধনেরা এসআর আছে তো আপ আসানি সে ওখান থেকে আগে সাইকেল নিয়ে উঠবেন যা গান্ধীগ্রামে উঠবেন অটো 15 মিনিট কে অন্দর ওখান থেকে আপ এয়ারপোর্ট পড়ে যা সকতে হ্যাঁ। তো ইন্ডিয়া কে কিসি ভি কর্নার মে জানা হো তো যা তো সার্কেজ গান্ধীগ্রাম

0: ভারতের পশ্চিম রেলওয়ে আহমেদাবাদ ডিভিশন রেলওয়ে ম্যানেজার শ্রী বেদ প্রকাশ, যেমনি ভারতের প্রথম সেমি হাই স্পিড রেলওয়ে লাইন এটি কে আহমেদাবাদ ধানেরা প্রজেক্ট আমি খুব বিস্তৃত এবং সচেত মাহিতি আপনি বেদ প্রকাশ জি পোতানা কিন্তু সদর ফার্গুনে আকাশবাণীর সাথে জোড়ারা বদল আমরা শ্রোতা আর ঐতিহাসিক প্রজেক্ট মাহিতকার করার বদল আপনার খুব খুব আবার শ্রোতা মিত্র আর সাথে আমার অবিশেষ কার্যক্রম এই সম্পন্ন হয়েছে মঞ্চে করার সম্রাট এবং আমি আপ সর্বজন আমি আপ সমর্থন আকাশবাণী নমস্কার।
1: શ્રોતા મિત્રો, થોડી જ વારમાં આપ સાંભળશો આજ કે ફનકાર।